যারা গ্রুপ থিয়েটার করেন তাদের মতন ডেডিকেটেড মানুষ আমি খুব কম দেখেছি। তারা যে ওখান থেকে খুব বেশি উপার্জন করেন তা কিন্তু নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে এরকমও হয় যে নিজের গ্যাটের কড়ি খরচ করে তারা গ্রুপ থিয়েটার করেন, কিন্তু তথাপি তাদের মতন ডেডিকেটেড মানুষ আমি খুব কম দেখেছি। তো রেডিও বাংলানে ডট কমে আমাদের আড্ডাটা জারি আছে আজকে লাইম লাইট নিয়ে। তো যে কথা বলছিলাম যে যারা গ্রুপ থিয়েটার করেন তাদের যে ডেডিকেশন লেভেল ঠিক কতটা ওপরে আমি আমার এক বন্ধুর উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি। সে বন্ধু মোটামুটি ভালোই চাকরি বাকরি করত, কিন্তু সে শুধুমাত্র গ্রুপ থিয়েটার করবে বলে আর গ্রুপ থিয়েটারের জন্য সময়ের অভাব হচ্ছে বলে সে চাকরি ছেড়ে দেয়। বর্তমানে সে ছোট্ট একটি বিজনেস করছে যাতে সময়ের অভাব না হয় এবং গ্রুপ থিয়েটারটা মন দিয়ে করতে পারে। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের আড্ডাটা লাইম লাইটকে নিয়ে জারি আছে, লাইম লাইটে থাকা মানুষজনদের নিয়ে জারি আছে। তো সেরকমই আরও একটি গল্প আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। যার গল্প ওয়েট করবে তিনি একজন বিখ্যাত মানুষ, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কিছু বছর আগে একটা জনমত সমীক্ষা করা হয়েছিল যে অ্যাক্টর অব দ্য মিলেনিয়াম ঠিক কাকে বলা যেতে পারে বা স্টার অব দ্য মিলেনিয়াম। সেক্ষেত্রে কিন্তু কিছু মানে বেশ কিছুটা ভোটে এগিয়ে জিতে নিয়েছিলেন স্টার অব দ্য মিলেনিয়ামের তকমা অমিতাভ বচ্চন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। তো লাইমলাইটে থাকা সব থেকে যে বড় ব্যক্তিত্ব হিন্দি ফিল্মে, তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চনের প্রথম দিকটা কিন্তু মোটেও খুব একটা সুবিধার হয়নি, কারণ পরপর ফিল্ম তার ফ্লপ হয়েছে, কেউ দেখেনি। কিন্তু হালটার তিনি ছেড়ে দেননি, হাল ছেড়ে দেননি, তিনি লড়াই চালিয়ে গেছেন এবং আলটিমেটলি তিনি এই সাফল্যের শীর্ষে উঠেছেন। আপনি যত মানুষজনদের দেখবেন যারা লাইমলাইটে আছেন, তাদের প্রত্যেকের বা বলতে গেলে প্রায় প্রত্যেকের জীবনের কাহিনীটাই এরকম। প্রথম দিকে প্রচণ্ড স্ট্রাগল, সীমাহীন লড়াই, তারপর বুঝতেই পারছেন বিশাল স্টারডম। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডার বিষয় হলো লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজন, আর সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের ও প্রান্তে। সঙ্গে থাকুন।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিল্ম এবং নাটক এই নিয়ে কিন্তু একটা বেশ টানাপোড়েন কাজ করে সেই সমস্ত মানুষদের মধ্যে যারা রীতিমতন লাইমলাইটে রয়েছেন, মানে যারা রীতিমতন চুটিয়ে নাটক করেন, তাদের আবার অনেকেই মনে করেন যে ফিল্ম ব্যাপারটা অতটা ভালো নয়। আবার যারা রেগুলারলি ফিল্ম করেন তাদের বক্তব্য হচ্ছে এতে অসুবিধাটা কোথায়। আবার এরকম ঘটনাও ঘটেছে যখন কি না একটি সফল নাটক অত্যন্ত সফলভাবে একটি ফিল্মে জায়গা করে নিয়েছে, যেমন ধরুন বাদল সরকারের বল্লভপুরের রূপকথা। আর আজকে বাদল সরকার যিনি কিনা থার্ড থিয়েটারের জনক, তার জন্মদিন। রেডিও বাংলাদেশ .com পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়েই আমাদের আড্ডাটা যা জারি থাকবে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলাদেশ .com।

নাটক এবং সিনেমা কিছু কিছু ক্ষেত্রে এই দুটো আর্ট ফর্মের মধ্যে বিরোধ লক্ষ্য করা যায়, কিন্তু এই দুই আর্ট ফর্মের কাণ্ডারি যখন এক জায়গায় হন তখন কিন্তু ইতিহাস সৃষ্টি হতে বাধ্য। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ফিল্ম এবং সিনেমার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়, এবং বাংলা থিয়েটার জগৎ তো বটেই, গোটা বিশ্বের থিয়েটার জগতের অন্যতম বলিষ্ঠ অভিনেতা উৎপল দত্ত। এই দুজন যখনই এক জায়গায় এসেছেন তখনই কিন্তু ইতিহাস তৈরি হয়েছে, কি বলেন? তো রেডিও বাংলানেট.কম-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, শেয়ার করলাম। কেমন লাগলো বলুন তো এই সমস্ত মানুষজনদের কথা জেনে? এই লাইমলাইটে থাকা মানুষজনের জীবন ঠিক কীরকম, কতটাই বা তাদের স্ট্রাগল, কীভাবেই বা তাদের প্রিপারেশন নিতে হয়, এরকম কিছু কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে যে এই লাইমলাইটকে নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে, কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই লাইমলাইটকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglan.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডা নিয়ে আজকেও কিন্তু আমি চলে এসেছি, যেখানে গল্প হবে, আড্ডা হবে এবং তার সাথে সাথে মন খারাপ হলে ভালো ভালো গানও শোনা হবে, আবার ঘুরতে যাওয়ারও কথা হবে। তাহলে আজকে বুঝতেই পারছেন আমার কথা শুনে যে কিছু একটা ঘুরতে যাওয়ার কথা আছে, আড্ডা হবে সেটা নিয়ে অবশ্যই। এবং কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা বুঝতেই পেরে গেছেন, তাও একটু বলি যে একটা ব্রেক নিচ্ছি, তারপর ফিরে এসে বলি আপনাকে। ততক্ষণ কিন্তু কান রাখতেই হবে রেডিও বাংলানে.com এ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নেই ডট কম এ আজকে ঘুরতে যাওয়ার কথা হবে। এবং ঘুরতে যাওয়ার কথা বললেই যদি আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমাদের অনেক কিছুই দেখতে হয়। সবার ফার্স্ট কিন্তু দেখতে হয় যে আমাদের টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা, কারণ বিদেশে কি কেউ ধার দেবে না। আর তারপরে দেখতে হয় সেটা আমার মনে হয় যে সেই পরিবেশটা আমার জন্য কতটা মানানসই, কারণ সব পরিবেশই আমরা মানে যুগসই করতে পারি না, তাই তো। ধরুন অনেকেরই গরম সহ্য হয় না, সে যদি ডেজার্টে যায় হয়তো শরীর খারাপ হতে বাধ্য। তো সেই সব কিছু খেয়াল রেখে আমার মনে হয় যে সব কিছু যদি মিলে যায় অর্থাৎ গ্রিন ঠিক হয়ে যায় তাহলে আপনি ঘুরতে যেতেই পারেন। এবং বিদেশে যদি ঘুরতে যান এবং সেটা যদি ইউরোপ হয় তাহলে অবশ্যই কিন্তু পর্যটকদের কাছে নরওয়ে দেশটা খুবই খুবই টানে, আকৃষ্ট করে। কেন করে সেটা মোটামুটি আমরা সবাই জানি। তার সাথে সাথে অবশ্যই নরওয়ের যে অসলো শহর, সেই যে সেখানকার নগর পরিকল্পনা এবং পুরো শহরটাই দেখতে এত সুন্দর সাজানো গোছানো, সেটা বিশেষ করে কিন্তু টানে মানুষকে। সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

radiobanglani.com এ আজকে কিন্তু নরওয়ে নিয়ে কথা হচ্ছে, এবং নরওয়ে নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা সবাই জানি যে নরওয়ে কিন্তু নিশীথ সূর্যের দেশ। অর্থাৎ যদি আপনি মাঝরাতে ঘুমান, ভাবুন জাস্ট 3টে বাজে বা 2টো, আর সেই সময় আকাশে সূর্য জল জল করছে, সেটা কিন্তু একমাত্র আপনাকে ওই মে জুলাইয়ের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় সূর্য অস্তই যায় না নরওয়েতে, সেই সময় আপনাকে নরওয়ে যেতে হবে। এছাড়াও আরও অনেক কিছু আছে নরওয়েতে, অবশ্যই কান রাখতেই হবে আজকের আড্ডায়।

0: চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফ্রিসকপ বলে একটা জায়গা আছে, অপূর্ব এক সুন্দর জায়গা, মানে অন্যতম এক সুন্দর জায়গা নরওয়ের মধ্যে, এবং এটি আর্কটিক মহাসাগরের থেকে প্রায় 1000 ফুট উপরে উপস্থিত, এবং এখানে প্রত্যেক বছরই প্রায় 2 লক্ষ পর্যটকরা কিন্তু আরোহণ করেন, এবং যেহেতু এটা আর্কটিক মহাসাগর থেকে 1000 ফিট উপরে উপস্থিত, এবং সেখানে যদি আপনি পৌঁছান আরোহণ করে, তাহলে কিন্তু আপনি প্রায় পৃথিবীর মানে পৃথিবীকে একটু ওপর থেকে দেখে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা নিতেই পারেন প্রায়। এবং এটা কিন্তু কি বলবো, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে মানুষজন বলেছে, এবং সেখান থেকে আপনার সাথে শেয়ার করবে।

যখনই ঘুরতে যাওয়ার সাথে সাথে নেচার আসে, তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। এবং যারা সত্যি মন থেকে নেচার ভালোবাসেন, আমার মনে হয় তারাই কিন্তু ঘুরতে যেতেও ভালোবাসেন। আর নেচার মানেই কিন্তু পশু পাখি জন্তু জানোয়ার সব কিছু। ঠিক সেই রকমই নরওয়েও কিন্তু আপনার জন্য প্রিয় হতে পারে। আর আমরা জানি মেরু ভাল্লুকের কথা, ছোটবেলা থেকে পড়ে এসেছি, পৃথিবীর অন্যতম সুন্দর প্রাণী বলা যেতে পারে এই মেরু ভাল্লুক। এবং এই মেরু ভাল্লুক দেখতে গেলে আপনাকে অবশ্যই নরওয়ের সালবার্ডে দেখতেই হবে। কারণ এই নরওয়ের এই যে সালবার্ড, সেখানে মেরু ভাল্লুক, তিমি, শিল, আর্কটিক শিয়াল, হরিণ ইত্যাদি আরো অনেক কিছু দেখতে পাবেন, যেগুলো অন্য জায়গায় দেখতে পাবেন না। তাই জন্য অবশ্যই আপনাকে কিন্তু নরওয়ের এই সালবার্ড যেতেই হবে। আর একটা কথা, এখানে কিন্তু এতটাই কম তাপমাত্রা যেখানে কোনো ডেড বডি অর্থাৎ মৃতদেহ সেখানে কিন্তু পচন ধরে না।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। আর আজ আপনাদের নিয়ে যাব একদম সমুদ্রের গভীরে। ইয়েস, আজকে সেই গভীরে প্রবেশ করে আমরা কিছু অদ্ভুত ধরনের ভয়ঙ্কর ফিশের মুখোমুখি হব। ঘাবড়ে গেলেন? ভয়ঙ্কর কথাটা বললাম আর তার সঙ্গে ফিশ কেন বললাম? হ্যাঁ, নিঃশব্দে ফিস ফিস করে যারা শব্দ করে তারা কিন্তু ভয়ঙ্করই হয়। আর তাই ভয়ঙ্কর ফিস, কারণ যারা রেগে যায় তাদের ভেতরে আবেগটা কিন্তু প্রচণ্ড থাকে, তাই তারা প্রচণ্ড রেগে গেলে আবেগতাড়িত হয়ে রেগে যায়। কিন্তু যারা বিটকেল বা শয়তান হয় তারা কিন্তু মিচকে মানে ফিস ফিস করে কথা বলে মানুষকে রাগিয়ে দেয়। তাই আজকের এই আড্ডার একদম গভীরে যাব সমুদ্রে, ঠিক যেরকম মানুষের গভীরে গেলে বোঝা যায় মানুষটা ঠিক কেমন, ঠিক আজ আমরা সমুদ্রের গভীরে যাব আর চিনব সেই অদ্ভুত ধরনের ফিশগুলো কেমন। তাহলে আজকের এই প্রথম আড্ডাটা শুরু করব পিরানহা নামে একটি মাছের নাম দিয়ে। হ্যাঁ, এই মাছের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। দক্ষিণ আমেরিকার মিঠে জলের ঝাঁকে ঘুরে বেড়ানো একটি মাছ সম্বন্ধে যেটুকু শোনা যায় তাকে মিঠে বলাই যায়। নদী ও ঝর্ণার জলের বাসিন্দা এই মাছটির দাঁতগুলো ধারালো ছুরির মতো ছকছকে এবং এরা মাংসাশীয়। তবে শুধু সেই কারণেই এদের খতরনাক বলাটা অন্যায়, কারণ এর বদনাম আছে মানুষকে আক্রমণ করে বলে। কিন্তু গবেষণা বলছে কোনো কারণ ছাড়া এ এমন কাজ করে না। মৃত প্রাণী বা গাছ অন্য মাছ ও পতঙ্গই এর খাদ্য তালিকার সঙ্গে যুক্ত। একটা জিনিস কিন্তু জানা যায় যে হ্রদের জলে থাকলেও বন্যায় জঙ্গল উপচে গেলে সেই স্থলভূমিতেও কিন্তু পিরানহা উঠে আসতে পারে। যখন খরা চলে বা জল যায় তখন কিন্তু এরা খাদ্য খোঁজার জন্য মরিয়া হয়ে জানায় তাই করতে পারে, এমনকি চাইলে মানুষকে আক্রমণও। সুতরাং বদনামটা পুরোটাই যে মেমকা তা কিন্তু নয়। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আজকের এই আড্ডা এইভাবেই জমে উঠবে সমুদ্রের গভীরে মাছেদের চিনে চিনে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আর আজ গান মুসাফির চলছে সমুদ্রের গভীরে, ভয়ঙ্কর কিছু ফিশেদের সঙ্গে আমাদের পরিচয় ঘটানো। কঙ্গো নদীতে সাঁতারুদের উপর এক মাছের আক্রমণের ঘটনা শোনা যায় প্রায়, অর্থাৎ কাঠগড়ায় প্রায় ওঠে টাইগার ফিশের কথা। আফ্রিকান নদী ও হ্রদের পরিচিত মাছ এই টাইগার ফিশ। 4 ফিট লম্বা, বাঘের মতো ডোরা কাটা এই মাছের দাঁতের শোয়া এমনই যে যখন চোয়াল বন্ধ থাকে তখনও সে দাঁত চারপাশে বেরিয়ে থাকে, বা বলা ভালো দাঁত ছোরকুটে থাকে। আফ্রিকার মিষ্টি জলের মধ্যে এটি একমাত্র মাছ যেটি মানুষকে আক্রমণ করে। বাঘের মতো দাঁত হওয়ার কারণে তাদের এই নামে লোকে বললেও অনেকে বলে যেটা বাঘের মতোই মেজাজি হওয়ার কারণেও তাদের এই নাম হতে পারে। এমনকি অন্য মাছও অমেরুদণ্ডী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে, তবে কারোর বড়শিতে বেঁধে গেলে প্রচণ্ড লড়াই করে থাকে এরা। তবে যতই বাঘ্র বিক্রম থাকুক, মানুষের লোভ থেকে মুক্তি নেই, কারণ আফ্রিকার কোনো কোনো জায়গায় এই মাছ আবার খাওয়াও হয়। তবে সব ধরনের টাইগার ফিশ যে মানুষের ক্ষতি করে এমনটাও নয়। এইমাত্র ব্যতিক্রম গোলিয়াথ টাইগার ফিশি। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গভীরে, সমুদ্রের গভীরে কারা বেশি ভয়ঙ্কর, কোন ভয়ঙ্কর ফিশেরা, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট.কম, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারাটা চলছে ভয়ঙ্কর ফিশ নিয়ে কথা। এবার একটু পাফার ফিশের কথা বলবো। এই মাছটির ছবি দেখলে আপনাদের সকলের একটা মজার ধারণা হবে, মানে শুধু মজার নয়, মানে খেলতেও ইচ্ছে করতে পারে, ঠিক যেন খেলনার একটা রংচঙে বল। একে কখনো কিন্তু রফিশ বা হুন্ডু নামেও ডাকা হয়, আর এই নামের মধ্যেই লুকিয়ে আছে এর কেরামতি। কি যখন এই মাছ ভয় পায় তখন সে নিজেকে এরকম ফুলিয়ে গাপলুস করে ফেলে। কি করে? জল বা হাওয়া খেয়েই তারা গল্লু হয়ে যায়, তখন তারা এদের আক্রমণকারীরা গিলতে পারে না। কি দারুণ, তাই না? ঠিক যেন ওই স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো ক্ষমতাধর, মানে বিশ্বের নানা জায়গায় এদের চেহারার মাপও আলাদা। তবে কিছু প্রজাতির পাফার ফিশ আছে বেশ বিষাক্ত, কোথাও কোথাও এদের আবার খাওয়াও হয়, তবে খাওয়ার আগে বিষাক্ত অংশটি ভালো করে পরিষ্কার করে বাদ দেওয়া দরকার। ঠিক মতো বাদ না দিলে গুরুতর অসুস্থতা ও মৃত্যু পর্যন্ত করতে পারে। তো কিছুদিন আগে ব্রাজিলে এক পরিবারের সঙ্গে এমন অশৈলী এক কাণ্ডই ঘটেছিল, তবে এত কিছু সত্ত্বেও একে ভালোবেসে অ্যাকোয়ারিয়ামে পোষাও হয়, এবং কোনো কোনো দেশে এটি দস্তুর মতো সৌভাগ্যের প্রতীক। তাই ভয়ানক মানেই যে ঘৃণা তা কিন্তু নয়। সঙ্গে থাকুন, বিরাজটি আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ভয়ঙ্কর ফিশের কথা নিয়ে। এখন ইয়েস গান।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

সোম থেকে শুক্রভাবেই আড্ডা জমে ওঠে, আর আজ সেভাবেই আমাদের আড্ডা কিন্তু জারি আছে। আর আজকের আড্ডা সমুদ্রের একদম কোভিনে, যেখানে ভয়ঙ্কর ফিশদের কথা নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে। এবার একটু স্টিংরে নামক একরকম ফিশের কথা বলবো। খুব চ্যাটালো এবং বিশাল পাতার মতো দেখতে প্রাণীটি বেশ কয়েক বছর আগে টিভি উপস্থাপক ও প্রাণী বিশারদ স্টিভ আরউইনকে মেরে ফেলার জন্য সংবাদ শিরোনামে চলে এসেছিল। নিরক্ষীয় অঞ্চলে সব উপকূলবর্তী অঞ্চলেই স্টিং রেড রাজপাট। কেউ কেউ নোনা জলে থাকলেও অনেকে আবার মিষ্টি জলেরও বাসী। দুপাশে দুখানা ডানার মতো পাখনা দেখলে একে দূর থেকে যেন রূপকথার পরী বলে মনে হয়, কিন্তু তা ভ্রমই। এর লম্বা সরু লেজটি দেখলে চাবুকের কথা মনে পড়ে যাওয়াও কিন্তু আশ্চর্য নয়। আর সেখানেই এক বা একাধিক স্পাইন মারাত্মক বিষের আধার, ফলে লেজটি কারোর গায়ে লেগে চাবুকের কথা মনে পড়ে যাওয়াও কিন্তু আশ্চর্য নয়। আর সেখানেই এক বা একাধিক স্পাইন মারাত্মক বিষের আধার, ফলে লেজটি

যদি স্টিংরেড ছোগল খাও সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যাবে। নোনা জলে জায়গাটি পরিষ্কার করে রক্ত বেরোতে দিতে হয় যাতে বিষ বেরিয়ে যায়। কিন্তু এমন হতে পারে জায়গাটি ফুলে গিয়ে প্রচণ্ড অ্যালার্জি দেখা দিল, বুকে বা পেটে কামড়ালে মানুষ মারাও যেতে পারে। তবে এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে স্টিংরেড ছোবলে মাত্র 20 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর সেটাই বাঁচোয়া। কারণ বালির নিচে লুকিয়ে শিকারের জন্য অপেক্ষা করে বলে একে দেখতে পাওয়া অত সহজ নয়, আর তাই সাধারণত পায়ের দিকেই কামড়ানোর কথা শোনা যায়। তাই একটা কাজ করা যায়, অল্প জলে বালুকা বেলায় হাঁটার সময় খুব জোরে পা ফেললে বা গতিপথে ছোট পাথর ছুঁড়ে এগোলে স্টিংরে আগাম খবর পেয়ে যেতে পারে, সেটাই ভালো কি, তাই না? নাহলে আপনার অবস্থা বুঝতেই পারছেন তো। সঙ্গে থাকুন, কোথাও যাবে না, ফিরে আসছি আবারও সমুদ্রের তলার ভয়ঙ্কর ফিশেদের চিনে নেওয়ার পর্ব জারি আছে, থাকবে এখন গান।

সমুদ্রে ট্রলার ভয়ঙ্কর ফিস নিয়ে আড্ডা চলছে আজকের এই গান মুসাফিরের আড্ডার, এবং এইভাবেই মাছ বলতেই পারতাম, কারণ এই জন্যই একটা অন্যভাবে ব্যাপারটাকে সাজানো যাবে, আর তার জন্যই ভয়ঙ্কর ফিস কথাটা বলছি। আমাদের আড্ডার একদম শেষ দিকে, তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই এই শো শেষের পর আমাকে জানাতে ভুলবেন না। 7504905712 অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই শো আপনাদের কেমন লাগলো। সার্কাস্টিক ফ্রেঞ্চ হেড, নিশ্চয়ই অনেকেই এই বিটকেল নামটা শুনেছেন, শুনলে নিশ্চয়ই ভয় লাগছে। হ্যাঁ, ভয় আমিও কিন্তু পেয়েছি, তার কারণ এই অদ্ভুত ধরনের ফিশটি ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর সমুদ্রের পাথরের জমি বা বালিতে ঘোলাফেরা করা প্রাণীটি একটি নির্জনতা প্রিয়, আড়ালে আপটালে পাথরে ফাটলের ভিতর লুকিয়ে থাকে, কিন্তু রেগে গেলে ব্যাস 3-8 ইঞ্চির প্রাণীগুলো 12 ইঞ্চির হয়ে যেতে পারে। ভাবতে পারছেন, আশেপাশের প্রতিবেশী প্রাণী নয়, সমুদ্রের নিচে ঝাঁপ দেয় যারা, সেই সমস্ত ডুবুরিরাও এদের রাগের হাত থেকে মুক্তি নেই। রাগ হলেই অমনি চোয়াল ফাঁক করে মুখের ভিতরের আশ্চর্য রঙের ভেলকি দেখিয়ে দেয়, বুঝবাজিও বলা যায়, কেননা ততক্ষণে আগের অবস্থার চেয়ে প্রায় 4 গুণ ফুলে গেছে সে। তবে এসব করে কেন? এভাবে গায়ের জোর দেখিয়েই কিন্তু জায়গাও দখল করে নেয় সে, আর একই প্রজাতির মাছ হলে তারা চোয়াল চোয়ালে যুদ্ধ করে। ভাবতে গেলেন, পরস্পরের চোয়ালে আটকে কিছুক্ষণ থাকেও, দেখতে খুব অদ্ভুত লাগলেও আসলে তখন একটা লড়াই চলে, বেশিরভাগ ক্ষেত্রে এটা জায়গা দখলের লড়াই, যত বড় চোয়াল তত বেশি জেতার ক্ষমতা, ঠিক আমাদের মানুষের জীবনের মতো, যত বেশি লড়াই তত বেশি বেঁচে থাকা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, আবারও গান মিশর ভেড়ের আড্ডা শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে। আজকের জন্য টাটা।

আমার জীবনে যতগুলো প্রেম এসেছে বা আমি যতগুলো প্রেমের ঠিকানায় গেছি সবকটাই রং রুটে চলে গেছে। তাই রং রুটটা আমার জন্য একটা যেন লেসন, মানে আমরা যখনই রং রুটে যাই সেটা আমাদের পথের ক্ষেত্রে হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, মানুষ চেনার ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, একবার রং রুটে যাওয়া উচিত। কারণ আমার মনে হয় যে যখনই আমরা সঠিক পথে হাঁটবো না বা রাস্তাটা এদিক ওদিক হয়ে আমরা রং রুটের দিকে হাঁটবো বা ভগবান আমাদের সেই পথে চালিত করবেন, আমার মনে হয় সেটা আমাদের জন্য একটা লেসন। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পর পর তিনটে গানের পর, শুনতে থাকুন সঙ্গে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। একটা সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্য রং রুটটা কিন্তু আসবেই জীবনে। মানে আমি যেমন রাস্তা খুব একটা চিনতে পারি না, রাস্তা আমার ভীষণ গুলিয়ে যায় এবং আমি রং রুটে যাই এবং সেখানে গিয়ে বুঝতে পারি যে না, এটা সঠিক রাস্তা নয়, আবার সেখান থেকে ফিরে আসি, আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছে যাই। আমাদের জীবনটাও অনেকটাই সেরকম, তাই রং রুট একবার হলেও আপনাকে অবলম্বন করতেই হবে। আছে নাকি এমন কোনো গপ্প? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +1475039657123। ফিরছি পরপর দুটো গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, অনেক সময় দেখা গিয়েছে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা সঠিকভাবে ফোকাস করতে পারছি না, ফলে আমরা আমাদের অন্যান্য প্যাশনগুলো ফলো করছি। সেটা ফলো করা খুব একটা খারাপ নয়, অর্থাৎ আমরা চাইছি যে আমাদের ফোকাসটা কিছু সময়ের জন্য সুইচ করতে, অর্থাৎ রং রুটে যেতে। কি এমনটা নিশ্চয়ই আপনারও হয়? আসলে আমাদের যেই কাজটা করতে এবং লক্ষ্যের দিকে পৌঁছতে গেলে যে বাধা বিপত্তিগুলো আসে, সেগুলো আমাদের জন্য এক একটা লেসন। তাই আমাদের রং রুটটা ভীষণভাবে ফলো করা উচিত। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি এমনও অনেক মানুষকে দেখেছি যারা হয়তো রং রুটে গিয়ে তাদের জীবনের যে রুটটা সেটা ভীষণ স্ট্রং হয়েছে। এরকম হয়, মানে ধরুন আপনি একটা প্রফেশনে যাবে বলে ভেবেছেন, হয়তো সেটা সামহাও আপনার জন্য ক্লিক করলো না, কিন্তু আপনার কোনো একটা প্যাশন সেটা হয়তো আপনি তেমনভাবেও নেড়ে ঘেঁটে দেখতেন না, কিন্তু হঠাৎ একদিন সেই প্যাশনটাই আপনার জীবনে একটা মাইলস্টোন এনে দিল। এমনটা তো সত্যি হয়।

যখন হয় তখন জীবনটা অন্যরকম হয়ে যায়। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com। মন যখন নিরুদ্দে।

0: ফিরে এলাম মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, হ্যাঁ রং রুটে যাওয়া মানে আমি বলেছি যে ক্যারিয়ারে নিজের প্রফেশনটা যদি ক্লিক না করে তাহলে অন্যান্য প্যাশন ফলো করতে। রং রুট মানে কখনোই বেপথে যাওয়া নয় বা এমন কোনো কাজ করা নয় যেটা আপনাকে ইন ফিউচারে কোনো না কোনোভাবে হন্ট করবে। তাই সঠিক পথে সঠিকভাবে চলার চেষ্টা করুন। হ্যাঁ, মাঝে যদি রং রুট অবলম্বন করতে হয়, সেটা জীবনের জন্য কোনো লেসন সেট হতে থাকে, তাহলে সেটা ডেফিনেটলি আপনার জন্য ভালো। আজও সময় একেবারেই শেষ, তাই আজকে আসতেই হচ্ছে, কাল আবার আসব নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে, আয় আয় আয় রে ছুটে

জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, এমনটাই তো নিয়ম। কিন্তু যদি সত্যি এমন হয় যে মৃত্যু ঘটছেই না, শুনলে নিশ্চয়ই অবাক লাগছে, মনে হচ্ছে যে এও কি সম্ভব। কিন্তু অবাক লাগলেও এটা কিন্তু ঠিক, মানুষ নয় তবে এমন একটা প্রাণী রয়েছে এই পৃথিবীতেই যার জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলবো এমনই সেই মজার এক প্রাণীর গল্প নিয়ে, সেই ছোট্ট একটি প্রাণী যার জন্ম রয়েছে কিন্তু মৃত্যু নেই। বিজ্ঞানীরা এমনটাই বলছেন যে সেই প্রাণী অমরত্ব লাভ করেছে, যদিও সেই কথা হয়তো শুনলে সত্যি অদ্ভুত লাগবে। সেই ছোট্ট প্রাণীর গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: বুঝলে বুঝলে বাবা বলাকান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীতে এমন একটি ছোট্ট প্রাণী রয়েছে যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, যার নাম ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদদের কাছে যার পরিচয় টাইটোপসিস ডোর্নি নামে। এই বিশেষ প্রজাতির এই যে জেলিফিশ, যার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আর সেই জন্যই এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়েছে। আর সেই জেলিফিশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অমর জেলিফিশের কথা বলছি, এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না, তাই এরা বয়স সঠিকভাবে কিন্তু অনুমানও করা যায় না। এই প্রাণীটির যে বিশেষত্ব সেটা হলো পরিণত হওয়ার পর এটি আবার সেই প্রথম পর্যায়ে ফিরে যেতে পারে। কি মজার বলুন তো, যার জন্য কি হয় এরা পরে আবার যখন এরা সেই যে পুরনো অবস্থায় যখন ফিরে যায় তারপর আবার এরা বিকশিত হয়। আর এটা সব সময় এই যে প্রসেসটা সেটা কিন্তু চলতেই থাকে, তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনোই মরে না, আর তাই একে অমর জেলিফিশও বলা হয়। এই অমর জেলিফিশের গল্প নিয়ে আমরা থাকব, তবে তার আগে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরু

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। এরাই বোধ হয় পৃথিবীর একমাত্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু হয় না। আক্ষরিক অর্থেই এরা নিজেদের প্রায় অমর করে রেখেছে। মৃত্যুর কোনো আশঙ্কা দেখলেই এরা কি করে, এরা বার্ধক্যের উল্টো পথে হাঁটে। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা জানিয়েছে, যদি এই জেলিফিশের শরীরে কোনো অংশে যদি আঘাত লাগে বা এরা অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায়। তখন এদের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে এরা গুটি বাঁধে আর পলিপের আকারে এরা চলে যায়। এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকতে পারে, আর এইভাবেই এরা কমিয়ে ফেলে এদের বয়স। এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে এই জেলিফিশগুলো আবার সেই এদের বয়স কমিয়ে ফেলে। এইভাবেই বারবার এরা নিজেদেরকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে পারে। তবে এই যে অবস্থাটা, এই যে এদের অমরত্ব নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে, সেটাও আমরা জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি অমর জেলিফিশকে নিয়ে। ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ, এই যে প্রাণীটি একটি ক্ষুদ্র প্রাণী, এটি বোধহয় পৃথিবীর একমাত্র ক্ষুদ্র প্রাণী যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, এই জন্যই একে অমরত্ব লাভ করেছে এমনই বলা হয় এবং অমর আখ্যা দেওয়া হয়, যদিও সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কারণ এদের যদি কোনো বড় মাছ খেয়ে নেয় বা এদের কোনো রকমের বড় ধরনের অসুখ করে বা রোগ হয় তাহলে কিন্তু এদের মৃত্যু হয়, কিন্তু বয়স বাড়ার কারণে যে মৃত্যু সেটা এদের হয় না। কারণ এরা নিজেদের যে কোষ সেগুলো আবার রূপান্তরিত করতে পারে, আবার সেই পুরনো অবস্থায় ফিরে যেতে পারে, তাই এদের বয়সটা ঠিকঠাক অনুমান করা যায় না। তাই এদের এই মৃত্যু নিয়েও কিন্তু বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে, আর সেই জন্যই এদের অমর যে জেলিফিশ সেই আখ্যা অনেকে দিতে চান না। আমরা আজকে এই অমর জেলিফিশকে নিয়ে যে আড্ডা দিচ্ছি সেই গল্প তো আমাদের জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

শুধু চলছে নানান রঙে খেলা, বন বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে, শুধু চলছে নানান রঙে খেলা। ট্রাফিজের সরু তারে হয়তো দুলছে কেউ, রাজনীতি পাশা কার জনসমুদ্রে ঢেউ, লক্ষ্য তো একটাই ভাগ্য মুঠোতে চাই, ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিপ হিপ হুররে, শুনবে তুমি হেরে গেলে শেম শেম।

বিজয়ীরা বরাবর ভগবান এখানে পরাজিত রাই পাপি এখানে রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে বিজয়ীরা বরাবর ভগবান এখানে পরাজিত রাই পাপি এখানে রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো রাবণ দেবতা হতো সেখানে কেন পথ নিয়ে মাথা ব্যথা হ্যাঁ কেন পথ নিয়ে মাথা ব্যথা জেতাটাই বড় কথা হেরে গেলে শেম শেম ইটস এ

ভালোবাসা আসলেতে একটা চুক্তি, যেন অনুভূতি টনুভূতি মিথ্যে। কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চাই জিততে। ভালোবাসা আসলেতে একটা চুক্তি, যেন অনুভূতি টনুভূতি মিথ্যে। কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চাই জিততে। ভালোবাসা ভালোবাসা আসলেতে পিজুই তারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। ইটস

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
4: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
5: এক পলকের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই জায়গা এমন একটা জায়গা যেখানে পৌঁছতে অনেকে মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছে, আবার এই জায়গা এমন একটা জায়গা যেখানে পৌঁছে অনেকে কিন্তু নার্ভাসনেসের চোটে মুখের কথা পর্যন্ত হারিয়ে ফেলে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যে জায়গাটার কথা আপনাকে বলছি সেটা হলো লাইমলাইট। আগে হ্যাঁ, লাইমলাইট সেন্টার স্টেজ। তো গতকালও আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করেছিলাম এই লাইমলাইটকে নিয়ে এবং এই লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে, তাদের জীবন নিয়ে। আর আজকেও ঠিক সেই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে। লাইমলাইট এমন একটা জায়গা যেখানে আসার জন্য বলতে গেলে প্রত্যেকেই একটু ছটফট ছটফট করেন, কিন্তু তার মধ্যে এরকম মানুষজনও আছেন যারা কি না এই লাইমলাইটে চলে আসলে একদম আর কি টেনশনের চোটে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই লাইমলাইটকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করতে থাকবো, কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মঞ্চ এবং লাইমলাইট দুটো একে অপরের পরিপূরক। সেন্টার স্টেজ বলতে যা বোঝায় একদম স্টেজের মাঝখানে, সেখানেই অতীত যুগে যখন কিনা ইলেকট্রিক আলো আবিষ্কার হয়নি সেই সময় থিয়েটারের ঠিক মাঝখানে একটি লাইট ফেলা হতো মোমবাতির সাহায্যে, আর সেই লাইটকে বলা হতো লাইমলাইট। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে। তো লাইমলাইটের কথা উঠলে আরও একজনের কথা কিন্তু একদম সবার আগে চোখের সামনে চলে আসে। তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত অ্যাক্টর, ডাইরেক্টর, বলতে গেলে সর্বগুণ সম্পন্ন একজন ব্যক্তি, চার্লস চ্যাপলিন, যাকে আমরা চিনি চার্লি চ্যাপলিন নামে। তো ওনার জীবনের এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো কি না অবিশ্বাস্য, মানে উনি এত কষ্ট সহ্য করেছেন যেটা আমরা হয়তো ভাবতেও পারবো না, কিন্তু তথাপি কিন্তু তার কাজের মধ্যে, তার ফিল্মের মধ্যে তিনি গোটা পৃথিবীবাসীকে হাসিয়েছেন। এবং তার যে একটি সিনেমা যেটিকে বলা চলে তার আত্মজীবনী, সেই ফিল্মের নামও তিনি দিয়েছিলেন লাইমলাইট। আর লাইমলাইটের প্রসঙ্গ উঠলে এই চার্লি চ্যাপলিনের কথা কি করে বাদ যায় বলুন তো। রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

লাইমলাইটে থাকা ব্যক্তিরা সাধারণত হন অ্যাক্টর। যদি আমি থিয়েটারের দিক থেকেও বলি, তাহলে একদম লাইমলাইট অর্থাৎ সেন্টার স্টেজে যে মানুষজন থাকেন তারা হচ্ছেন অ্যাক্টর, তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু তার পেছনেও কিন্তু এরকম অনেক ব্যক্তি থাকেন যাদের ছাড়া এই থিয়েটার কিংবা এই ফিল্মও যদি আমরা বলি, তাদের ছাড়া যারা বিহাইন্ড ক্যামেরায় থাকেন তাদের ছাড়াও কিন্তু কোনো মতে কোনো ধরনের নাটক কিংবা ফিল্ম বানানো সম্ভব নয়। কাজেই লাইমলাইটে থাকা ব্যক্তিদের কথা যদি বলতে হয়, তাহলে তার সঙ্গে এই সাপোর্ট স্টাফেদের কথাও বলা বাধ্যতামূলক, কারণ তারাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমরা সেই সমস্ত মানুষজনদের দেখছি যারা কিনা একদম লাইমলাইটে থাকেন। কাজেই লাইমলাইটের প্রসঙ্গ উঠলে লাইমলাইট ধরে থাকা মানুষজনের কথাও কিন্তু অবশ্যই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে হবে। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইটকে নিয়ে এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: And then AC ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার্ট সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

আরো এক ধরনের আর্ট ফর্ম হচ্ছে সার্কাস। আগে হ্যাঁ, সার্কাস, সেই সার্কাস যেখানে কিনা আমাদের ছোটবেলাটা খুব ভালোভাবে কেটেছে। ইনফ্যাক্ট এখনো অনেক মানুষজন অনেক বাচ্চাদের নিয়ে সার্কাসে যান। তো সেই সার্কাসে যারা সব থেকে বেশি দক্ষ, তারা কোন ভূমিকায় থাকেন জানেন? তারা থাকেন জোকারের ভূমিকায়। আগে হ্যাঁ, জোকার, যাদেরকে দেখে আমরা হাসি, যাদের উল্টো পাল্টা কাজকর্ম দেখে আমরা হেসে লুটোপুটি হয়ে গড়াগড়ি দিই। কিন্তু এটাও সত্যি যে এই জোকারেরা কিন্তু সব দিক থেকে ট্রেন্ড হন এবং তারা অনেক নতুন ট্রেনিকে নিজেদের দায়িত্বে ট্রেনিং শেখান। কাজেই বুঝতেই পারছেন যে যাদেরকে আমরা জোকার কিংবা ক্লাউন বলি, তারা কিন্তু আসলে একজন অত্যন্ত উঁচু দরের শিল্পী। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে এবং জারি থাকবে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। একটা ছোট্ট ব্রেকের পালা এখন, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

লাইম লাইটের কথা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু লাইম সাউন্ডের কথা কি আমরা খুব একটা জানি আগে? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকমই, মানে লাইম লাইটের সঙ্গে আমি একটু জোর বেঁধে একটু মিল করে লাইম সাউন্ডের কথাটা বললাম। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে, যে কোনো আর্ট ফর্ম, যে কোনো নাটক কিংবা ফিল্ম হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু যতটা আমরা দৃশ্য দেখি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে সেই দৃশ্যের সঙ্গে মেল খাওয়া মিউজিক। সেটা এনভায়রনমেন্ট মিউজিক হোক বা এনভায়রনমেন্ট সাউন্ড হোক কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক কিংবা দর্শক যে নায়ক কিংবা অন্যান্য অভিনেতার কণ্ঠে যে সংলাপগুলো শোনেন সেগুলোই হোক, অর্থাৎ ডাবিংই হোক, যে কোনো ধরনের সাউন্ড কিন্তু একদম অপরিহার্য কোনো ফিল্ম কিংবা কোনো থিয়েটারকে ওপরে তোলার জন্য। কাজেই লাইম লাইটের সঙ্গে কিন্তু লাইম সাউন্ডের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের লাইম লাইট থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম লাইম লাইট এবং লাইম লাইটে থাকা মানুষজনেদের নিয়ে, আজকেও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চেন গান্ধুরিয়ার আড্ডা হয়, এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কীভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু। রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই radiobanglani.com এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে, তাহলে অনেক কিছু বলার আছে আপনাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আমি রুমিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন, এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে কি বলেন?

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল পাঁচটা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলভিডিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% মতো 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘরানার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়া শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সব গল্প গেল, কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলভিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে ডুয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে দুই শতাব্দী, দুই শতাব্দীর পর কি বলছি, একটা ব্রেকের ওপারে।

এই 2 শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকেই বলেন এখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারোর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটক্যাফের স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকেই কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনও রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে? এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য রেডিও বাংলা নেই .com-এ একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে। আর কীরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো। আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। এখন গান

0: তারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
0: ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে

0: সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান, পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এহীন তথ্য কে রে।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি।
2: লাথি মার ভাঙরে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলেস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, এর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে ওর সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি এবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা, কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কেন এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো হলো হলো হওয়ার পর বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো ওই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে, এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না, আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত। কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5-2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময় মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে, মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সবথেকে কম নম্বর পেলো, যাচ্ছে তাই একটা নম্বর পেলো, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাশ করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে, ওদের শো দেখেছিলাম খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম এবারে যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা, এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে। সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব, যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে, ভাববো কোথায়, দাঁড়িয়ে যে ভাববো সেই সময়টুকু দরকার তো। হ্যাঁ, সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই বচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার যদি জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657 12 যে এই আড্ডাটা আপনাদের সত্যি ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরবো এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই, আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে ঠিক সেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই লড়াই লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10 বছর 20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেনি, তো সে সঠিক টাইমে কোনো দিনও আসতে পারল না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, gm@radiobangladesh.com অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

সবাই ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ মন্দবাসার গল্প শোনায় না। ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে। সেই নিয়েই আড্ডা দেব আজ। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

কি যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা একতরফা ভালোবাসে এবং অপর দিকের মানুষেরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না এবং তাদেরকে রীতিমতন জাজ করেন, তাদের ভালোবাসা নিয়ে যে পাগলামি, যেই উন্মাদনা, সেটাকে বাড়াবাড়ি মনে করেন, সেই সমস্ত মানুষগুলো মন্দবাসার গল্পই নিজেদেরকে মেলে ধরেছেন। সেটা নিয়ে ফিরছি। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যারা একতরফা ভালোবাসে কিংবা যারা মন থেকে ভালোবেসে যায়, তারা কিন্তু সব সময় নিজেদের ভালোবাসা ফেরত পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করে জিতে যায়। আসলে কি তারা জিতে যায়? তারা কি সত্যি ভালোবাসায় থাকে নাকি মন্দবাসায় থাকে? আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571২। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অনেক মানুষ আছেন, তিনি নিজে যে বাসায় বড় হয়েছেন অর্থাৎ তার যে বাসস্থান সেটা অনেক সময় পরিবর্তন করে সুদূর বিদেশে কিংবা অন্য কোথাও চলে যেতে হয়, বা ছেলে মেয়ের বদলির চাকরি তার সঙ্গে বাবা মাকে যেতে হয়, বা ছেলে মেয়ে বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এই যে কষ্টটা, সে কষ্টটা মন্দ বাসায় জমা হতে থাকে। আপনার যদি এমন কোনো মন ভারীর গপ্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আমি শুনব এবং আপনার মন খারাপের গপ্পকে নিজের মধ্যে যাপন করে নেব, তাহলে আপনার কষ্টটা কিছুটা হলেও কমবে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন এর উদ্দেশ্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের যারা ভালোবাসেন বলে দাবি করেন তারা কি আদেও আমাদের ভালোবাসেন? অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন হয়তো, আবার অনেকে আছেন যারা ভালোবাসেন প্রচণ্ডভাবে কিন্তু অতটা প্রকাশ করেন না। তবে বয়স বাড়ার সাথে সাথে এবং সময় যেতে যেতে কোনটা ভালোবাসা কোনটা মন্দবাসা সেটা বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হয়েছে। তাই চিন্তা নেই, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, কারণ আপনি আমার লিসেনার। আপনার মন খারাপের কোনো গপ্প থাকলে আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত সময় এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.com। মন যখন নির্দেশ।

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। বিশিষ্ট শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে সেই জনপ্রিয় গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে বললাম তুমি বলবে আমি শুনব, কিন্তু কে বলবে আর কে শুনবে, কে ঠিক করে দেবে, আর যে বলবে সে কেনই বা বলবে, বা বলা যায় যে শুনবে সেই বা কেন শুনবে, সেটা কি আমরা কখনো ভেবেছি? আসলে কেউ যখন কিছু বলে তখন সেটা কেন বলছে, কি বলছে, সেই সব কিছুর ওপরেই হয়তো নির্ভর করে যে শুনছে সে আদৌ শুনবে কিনা। সেই বলা শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। তবে এখন শোনার পালা, পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে, আর সেই জন্যই তো আমরা কথা বলি। আর আমরা যখন কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাটা অন্য কেউ শুনবে, বা অন্যজনও সেইভাবেই কথার উত্তর দেন, কারণ সেই কথাটাও আবার আমরা শুনব। এইভাবেই চলে শোনা আর বলার খেলা। শুনছেন রেডিও বাংলারে .com, আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই কথা বলা আর শোনা নিয়ে। আসলে যখন আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই, তখন যেটা হয়, তখন সবাই কথা বলতে চায়, তাই আমরা সবাইকেই কথা বলার সুযোগ দিই। সবাই কথা বলছে, আর একজন যখন বলছে, তখন অন্যরা সেই কথা শুনছে। আবার অনেক সময় এমন এক একটা জায়গা থাকে, যেমন আমরা যদি ক্লাসরুমে কোনো টিচারের ক্লাস নিচ্ছি, সেখানে টিচার বলছেন আর ছাত্রছাত্রীরা সেটা শুনছেন। এইরকমই কোথায় আমরা কথা বলছি, কোন বিষয় নিয়ে বলছি, সব কিছুর ওপরেই কিন্তু শোনাটা নির্ভর করে। আবার যখন বড়রা, বিশেষ করে প্যারেন্টসরা যখন তাদের বাচ্চাদের কোনো কথা বলেন, তারা এটা ভেবেই বলেন যে আমার কথাটা আমার বাচ্চারা শুনবে। অনেক সময় বাচ্চাদের উপরেও এটা নির্ভর করে যে তারা তাদের পছন্দ মতো কথাগুলো শোনে অথবা শোনে না। এই যে কথা বলা আর শোনা, এটার একটা মজার খেলা রয়েছে, আর সেই খেলাটা কিন্তু চলতেই থাকে। আমাদের আজকের এই আড্ডাটাও চলতেই থাকবে, তবে এখন গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় যখন দাদি নানিরা গল্প বলেন, তখন বাচ্চারা মন দিয়ে সেই গল্প শোনে। যত দুষ্ট বাচ্চাই হোক, গল্প বললে কিন্তু তারা এক মনে সেই গল্পগুলো শুনতে বড্ড ভালোবাসে। সেই বলা আর শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বলা বা শোনার কথা বলছি, এখানে একটা কথা বলতেই হয়, যে বলছেন তার বলার ধরনের উপরেও কিন্তু অনেক সময় শোনাটা নির্ভর করে। অনেক সময় একই কথা যখন একজন বলছেন, তখন সেই কথাগুলো শুনতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে মন দিয়ে তার কথাগুলো শুধু শুনি। আবার সেই একই কথা অন্যজন যখন বলছেন, তখন সেই কথাগুলো একদম শুনতে ইচ্ছে করছে না বা সেই কথাগুলো ততটা ভালো লাগছে না। এইভাবেও কিন্তু বলার ওপরেও শোনাটা অনেক সময় নির্ভর করে। সেই জন্য যখন কোনো কথা, সেই কথাটা হয়তো শুনতে ততটা ভালো লাগবে না, অথবা বলা যায় একটু জ্ঞানের কথা, সেই কথাগুলো যদি এমনভাবে প্রেজেন্ট করা যায় যে যে শুনছে তার কাছে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, অনেক বেশি শুনতে ভালো লাগবে, তাহলে হয়তো দেখা যায় সে অনেক বেশি মন দিয়ে সেই কথাগুলো শুনছে। এই বলা আর শোনার যে গল্প সেটা তো চলবেই, তবে এখন গান শোনার পালা। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পপকর্নের আড্ডায় এই বলা শোনাটা কিন্তু চলতেই থাকে। আর আজ আমাদের পপকর্নে আড্ডার বিষয়টা হলো বলা আর শোনা। এখানে আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে আমরা যখন কোনো কথা শুনি, কে বলছে, কি বলছে, কেন বলছে, কোথায় বলছে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একই কথা আমরা একজনের কাছ থেকে যখন শুনি ভীষণ ভালো লাগে শুনতে, আবার সেই একই কথা যখন অন্যজন বলেন তখন অতটা ভালো হয়তো আমাদের লাগে না। ঠিক তেমনি কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে একই কথা, ভীষণ সাধারণ কথা যেগুলো হয়তো আমরাও জানি, প্রতিদিন আমরা আমাদের বড়দের কাছ থেকে সেগুলো শুনি। যেমন এই সকালে ঘুম থেকে ওঠার কথা, কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবার কথা, কারণ রাতের ঘুমটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিদিন এক্সারসাইজ করা উচিত, কিংবা বই পড়া ভীষণ ভালো। তবুও সেই কথাগুলো আমরা প্রতিদিন শুনতে একইভাবে বড়দের কাছ থেকে হয়তো সেভাবে পছন্দ করি না, বা আমরা জানি এটা ভালো কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিই না। কিন্তু সেই কথাটাই যখন কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, কোনো মোটিভেশনাল স্পিকার যখন সেই কথাটা বলেন, তখন কিন্তু আমরা মন দিয়ে সেই কথাটা শুনি এবং আমরা ভাবি যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। এই বলা আর শোনার ক্ষেত্রে কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এই বলা শোনার যে আড্ডা, সে আড্ডা জারি রাখবো, তবে গান শোনার পর। চলো শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। আসলে এই যে বলা আর শোনার খেলা, সেটা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে, কারণ কেউ বলছে আর কেউ শুনছে। আর সেই বলা আর শোনাটা কিন্তু অনেকটাই নির্ভর করে কে বলছে, কি বলছে, কোথায় বলছে এবং কেন বলছে, আর তার উপরেই যে শ্রোতা তার শোনার যে ইচ্ছেটা সেটাও কিন্তু তার সঙ্গে জুড়ে রয়েছে। আর সব কিছু মিলিয়েই আমাদের এই বলা শোনার খেলাটা চলতে থাকে। আর আমাদের এই যে পপকর্নের আড্ডাটা, যেখানেও আমাদের এই বলা শোনা সব কিছুই কিন্তু জুড়ে রয়েছে। আর আপনি আর আমি এভাবেই জুড়ে রয়েছি এবং জুড়ে থাকি সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে চোখে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
6: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
7: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা, তো ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
8: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

এই জায়গা এমন একটা জায়গা যেখানে পৌঁছতে অনেকে মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছে, আবার এই জায়গা এমন একটা জায়গা যেখানে পৌঁছে অনেকে কিন্তু নার্ভাসনেসের চোটে মুখের কথা পর্যন্ত হারিয়ে ফেলে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে জায়গাটার কথা আপনাকে বলছি সেটা হলো লাইমলাইট। আগে হ্যাঁ, লাইমলাইট সেন্টার স্টেজ। তো গতকালও আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করেছিলাম এই লাইমলাইটকে নিয়ে এবং এই লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে, তাদের জীবন নিয়ে। আর আজকেও ঠিক সেই বিষয় নিয়ে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে। লাইমলাইট এমন একটা জায়গা যেখানে আসার জন্য বলতে গেলে প্রত্যেকেই একটু ছটফট ছটফট করেন, কিন্তু তার মধ্যে এরকম মানুষজনও আছেন যারা কিনা এই লাইমলাইটে চলে আসলে একদম আর কি টেনশনের চোটে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই লাইমলাইটকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করতে থাকব, কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতার স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

মঞ্চ এবং লাইমলাইট দুটো একে অপরের পরিপূরক। সেন্টার স্টেজ বলতে যা বোঝায় একদম স্টেজের মাঝখানে, সেখানেই অতীত যুগে যখন কিনা ইলেকট্রিক আলো আবিষ্কার হয়নি, সেই সময় থিয়েটারের ঠিক মাঝখানে একটি লাইট ফেলা হতো মোমবাতির সাহায্যে, আর সেই লাইটকে বলা হতো লাইমলাইট। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে। তো লাইমলাইটের কথা উঠলে আরও একজনের কথা কিন্তু একদম সবার আগে চোখের সামনে চলে আসে। তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত অ্যাক্টর, ডাইরেক্টর, বলতে গেলে সর্বগুণসম্পন্ন একজন ব্যক্তি, চার্লস চ্যাপলিন, যাকে আমরা চিনি চার্লি চ্যাপলিন নামে। তো ওনার জীবনের এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো কি না অবিশ্বাস্য, মানে উনি এত কষ্ট সহ্য করেছেন যেটা আমরা হয়তো ভাবতেও পারবো না, কিন্তু তথাপি কিন্তু তার কাজের মধ্যে, তার ফিল্মের মধ্যে তিনি গোটা পৃথিবীবাসীকে হাসিয়েছেন। এবং তার যে একটি সিনেমা যেটিকে বলা চলে তার আত্মজীবনী, সেই ফিল্মের নামও তিনি দিয়েছিলেন লাইমলাইট। আর লাইমলাইটের প্রসঙ্গ উঠলে এই চার্লি চ্যাপলিনের কথা কি করে বাদ যায় বলুন তো। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান বাঙালির প্রাণ।

লাইমলাইটে থাকা ব্যক্তিরা সাধারণত হন অ্যাক্টর। যদি আমি থিয়েটারের দিক থেকেও বলি, তাহলে একদম লাইমলাইট অর্থাৎ সেন্টার স্টেজে যে মানুষজন থাকেন তারা হচ্ছেন অ্যাক্টর, তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু তার পেছনেও কিন্তু এরকম অনেক ব্যক্তি থাকেন যাদের ছাড়া এই থিয়েটার কিংবা এই ফিল্মও যদি আমরা বলি, তাদের ছাড়া যারা বিহাইন্ড ক্যামেরায় থাকেন, তাদের ছাড়াও কিন্তু কোনো মতে কোনো ধরনের নাটক কিংবা ফিল্ম বানানো সম্ভব নয়। কাজেই লাইমলাইটে থাকা ব্যক্তিদের কথা যদি বলতে হয়, তাহলে তার সঙ্গে এই সাপোর্ট স্টাফেদের কথাও বলা বাধ্যতামূলক, কারণ তারাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমরা সেই সমস্ত মানুষজনদের দেখছি যারা কিনা একদম লাইমলাইটে থাকেন। কাজেই লাইমলাইটের প্রসঙ্গ উঠলে লাইমলাইট ধরে থাকা মানুষজনের কথাও কিন্তু অবশ্যই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে হবে। তো রেডিও বাংলানাই ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইটকে নিয়ে এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাই ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

আরো এক ধরনের আর্ট ফর্ম হচ্ছে সার্কাস। আগে হ্যাঁ, সার্কাস, সেই সার্কাস যেখানে কিনা আমাদের ছোটবেলাটা খুব ভালোভাবে কেটেছে। ইনফ্যাক্ট এখনো অনেক মানুষজন অনেক বাচ্চাদের নিয়ে সার্কাসে যান। তো সেই সার্কাসে যারা সব থেকে বেশি দক্ষ তারা কোন ভূমিকায় থাকেন জানেন? তারা থাকেন জোকারের ভূমিকায়। আগে হ্যাঁ, জোকার, যাদেরকে দেখে আমরা হাসি, যাদের উল্টো পাল্টা কাজকর্ম দেখে আমরা হেসে লুটোপুটি হয়ে গড়াগড়ি দিই। কিন্তু এটাও সত্যি যে এই জোকারেরা কিন্তু সব দিক থেকে ট্রেন্ড হন এবং তারা অনেক নতুন ট্রেনিকে নিজেদের দায়িত্বে ট্রেনিং শেখান। কাজেই বুঝতেই পারছেন যে যাদেরকে আমরা জোকার কিংবা ক্লাউন বলি তারা কিন্তু আসলে একজন অত্যন্ত উঁচু দরের শিল্পী। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে এবং জারি থাকবে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। একটা ছোট্ট ব্রেকের পালা এখন, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

লাইম লাইটের কথা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু লাইম সাউন্ডের কথা কি আমরা খুব একটা জানি আগে? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকমই, মানে লাইম লাইটের সঙ্গে আমি একটু জোর বেঁধে একটু মিল করে লাইম সাউন্ডের কথাটা বললাম। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে, যে কোনো আর্ট ফর্ম, যে কোনো নাটক কিংবা ফিল্ম হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু যতটা আমরা দৃশ্য দেখি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে সেই দৃশ্যের সঙ্গে মেল খাওয়া মিউজিক। সেটা এনভায়রনমেন্ট মিউজিক হোক বা এনভায়রনমেন্ট সাউন্ড হোক কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক কিংবা দর্শক যে নায়ক কিংবা অন্যান্য অভিনেতার কণ্ঠে যে সংলাপগুলো শোনেন সেগুলোই হোক, অর্থাৎ ডাবিংই হোক, যে কোনো ধরনের সাউন্ড কিন্তু একদম অপরিহার্য কোনো ফিল্ম কিংবা কোনো থিয়েটারকে ওপরে তোলার জন্য। কাজেই লাইম লাইটের সঙ্গে কিন্তু লাইম সাউন্ডের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসর গতকালের লাইম লাইট থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম লাইম লাইট এবং লাইম লাইটে থাকা মানুষজনেদের নিয়ে, আজকেও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

इंस्टॉलमेंट शीत घूम थ्री बी एच के फ्लैट लव आजकल हम तुम रेसिडा डॉक्टर रैट একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চিন গান্তুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কীভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglane.com এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু। রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই radiobanglane.com এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে, তাহলে অনেক কিছু বলার আছে আপনাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানিউজ.com এ আমি রুমিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন, এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে কি বলেন?

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিটিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% মতো 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘরানার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়ার শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিল। সেই সব গল্প গেল, কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে ডুয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়ও আমরা শুনেছি, আবার অনেকে জানিও না, কিন্তু আজ চলে গেছে দুই শতাব্দী। দুই শতাব্দীর পর কি বলছি, একটা ব্রেকের ওপারে।

এই 2 শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকেই বলেন এখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারোর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটক্যাফের স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকেই কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনও রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে? এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য রেডিও বাংলা নেই .com-এ একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে। আর কীরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা, যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন না আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে।

0: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
0: ওরে ও তরুণীশা বাজাতর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী

0: কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান, পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এহীন তথ্য কে রে।

0: করারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম করারই ভিত্তি নাড়ি,
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলাস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে ওর সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি এবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা, কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেয়ে গেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কারণ এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়। মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন, তখন এই ব্যাপারটা হলো হলো হলো হওয়ার পর, বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো এই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে, এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না, বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন, আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন। তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত, কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময় মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে, মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সব থেকে কম নম্বর পেলো, যাচ্ছে তাই একটা নম্বর পেলো, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাশ করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে, ওদের শো দেখেছিলাম খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা, এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে। সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব, যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যিই এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে। ভাববো কোথায় দাঁড়িয়ে, যে ভাববো সেই সময়টুকু দরকার তো, হ্যাঁ সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই বচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657121 যে এই আড্ডাটা আপনাদের সত্যিই ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরবো এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসেছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10-20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেন, সে সঠিক টাইমে কোনোদিনও আসতে পারল না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, জিএম অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলাদেশ ডট কমে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

সবাই ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ মন্দবাসার গল্প শোনায় না। ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে, সেই নিয়েই আড্ডা দেব আজ। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা একতরফা ভালোবাসে এবং অপর দিকের মানুষেরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না এবং তাদেরকে রীতিমতন জাজ করেন, তাদের ভালোবাসা নিয়ে যে পাগলামি, যেই উন্মাদনা, সেটাকে বাড়াবাড়ি মনে করেন, সেই সমস্ত মানুষগুলো মন্দবাসার গল্পই নিজেদেরকে মেলে ধরেছেন। সেটা নিয়ে ফিরছি। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যারা একতরফা ভালোবাসে কিংবা যারা মন থেকে ভালোবেসে যায়, তারা কিন্তু সব সময় নিজেদের ভালোবাসা ফেরত পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করে জিতে যায়। আসলে কি তারা জিতে যায়? তারা কি সত্যি ভালোবাসায় থাকে নাকি মন্দবাসায় থাকে? আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571২। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অনেক মানুষ আছেন, তিনি নিজে যে বাসায় বড় হয়েছেন অর্থাৎ তার যে বাসস্থান সেটা অনেক সময় পরিবর্তন করে সুদূর বিদেশে কিংবা অন্য কোথাও চলে যেতে হয়, বা ছেলে মেয়ের বদলির চাকরি তার সঙ্গে বাবা মাকে যেতে হয়, বা ছেলে মেয়ে বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এই যে কষ্টটা, সে কষ্টটা মন্দ বাসায় জমা হতে থাকে। আপনার যদি এমন কোনো মন ভারীর গপ্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আমি শুনবো এবং আপনার মন খারাপের গপ্পকে নিজের মধ্যে যাপন করে নেব, তাহলে আপনার কষ্টটা কিছুটা হলেও কমবে। শুনতে থাকুন এর সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন এর উদ্দেশ্য।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

খুঁজে পাই আমি তোর চিঠির গন্ধ নিয়ে মালা আটতে চাই আমি তোর খামে ভেজা কবিতায় আকাশ খুঁজে পাই ফিরে এলাম গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানের সঙ্গে রংবেরং শুধুমাত্র radiobanglani.com প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও আমাদের যারা ভালোবাসেন বলে দাবি করেন তারা কি আদেও আমাদের ভালোবাসেন অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন হয়তো আবার অনেকে আছেন যারা ভালোবাসেন প্রচণ্ডভাবে কিন্তু অতটা প্রকাশ করেন না তবে বয়স বাড়ার সাথে সাথে এবং সময় যেতে যেতে কোনটা ভালোবাসা কোনটা মন্দবাসা সেটা বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হয়েছে তাই চিন্তা নেই আমি কিন্তু আপনাকে ভালোবাসি কারণ আপনি আমার লিসেনার আপনার মন খারাপের কোনো গপ্প থাকলে আমার সাথে শেয়ার করুন +447503965712 আপাতত সময় এখানেই শেষ আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে নতুন কোনো আড্ডা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন radiobanglani.com মন যখন নির্দেশ

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। বিশিষ্ট শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে সেই জনপ্রিয় গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে বললাম তুমি বলবে আমি শুনব, কিন্তু কে বলবে আর কে শুনবে, কে ঠিক করে দেবে, আর যে বলবে সে কেনই বা বলবে, বা বলা যায় যে শুনবে সেই বা কেন শুনবে, সেটা কি আমরা কখনো ভেবেছি? আসলে কেউ যখন কিছু বলে তখন সেটা কেন বলছে, কি বলছে, সেই সব কিছুর ওপরেই হয়তো নির্ভর করে যে শুনছে সে আদৌ শুনবে কিনা। সেই বলা শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। তবে এখন শোনার পালা, পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কারণ সেই কথাটাও আবার আমরা শুনব। এইভাবেই চলে শোনা আর বলার খেলা। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই কথা বলা আর শোনা নিয়ে। আসলে যখন আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই, তখন যেটা হয়, তখন সবাই কথা বলতে চায়। তাই আমরা সবাইকেই কথা বলার সুযোগ দিই, সবাই কথা বলছে, আর একজন যখন বলছে তখন অন্যরা সেই কথা শুনছে। আবার অনেক সময় এমন এক একটা জায়গা থাকে, যেমন আমরা যদি ক্লাসরুমে কোনো টিচারের ক্লাস নিচ্ছি, সেখানে টিচার বলছেন আর ছাত্রছাত্রীরা সেটা শুনছেন। এইরকমই কোথায় আমরা কথা বলছি, কোন বিষয় নিয়ে বলছি, সব কিছুর ওপরেই কিন্তু শোনাটা নির্ভর করে। আবার যখন বড়রা, বিশেষ করে প্যারেন্টসরা যখন তাদের বাচ্চাদের কোনো কথা বলেন, তারা এটা ভেবেই বলেন যে আমার কথাটা আমার বাচ্চারা শুনবে। অনেক সময় বাচ্চাদের উপরেও এটা নির্ভর করে যে তারা তাদের পছন্দ মতো কথাগুলো শোনে অথবা শোনে না। এই যে কথা বলা আর শোনা, এটার একটা মজার খেলা রয়েছে, আর সেই খেলাটা কিন্তু চলতেই থাকে। আমাদের আজকের এই আড্ডাটাও চলতেই থাকবে, তবে এখন গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

ছোটবেলায় যখন দাদি নানিরা গল্প বলেন, তখন বাচ্চারা মন দিয়ে সেই গল্প শোনে। যত দুষ্টু বাচ্চাই হোক, গল্প বললে কিন্তু তারা এক মনে সেই গল্পগুলো শুনতে বড্ড ভালোবাসে। সেই বলা আর শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা .com, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বলা বা শোনার কথা বলছি, এখানে একটা কথা বলতেই হয়, যে বলছেন তার বলার ধরনের উপরেও কিন্তু অনেক সময় শোনাটা নির্ভর করে। অনেক সময় একই কথা যখন একজন বলছেন, তখন সেই কথাগুলো শুনতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে মন দিয়ে তার কথাগুলো শুধু শুনি। আবার সেই একই কথা অন্যজন যখন বলছেন, তখন সেই কথাগুলো একদম শুনতে ইচ্ছে করছে না বা সেই কথাগুলো ততটা ভালো লাগছে না। এইভাবেও কিন্তু বলার ওপরেও শোনাটা অনেক সময় নির্ভর করে। সেই জন্য যখন কোনো কথা, সেই কথাটা হয়তো শুনতে ততটা ভালো লাগবে না, অথবা বলা যায় একটু জ্ঞানের কথা, সেই কথাগুলো যদি এমনভাবে প্রেজেন্ট করা যায় যে যে শুনছে তার কাছে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, অনেক বেশি শুনতে ভালো লাগবে, তাহলে হয়তো দেখা যায় সে অনেক বেশি মন দিয়ে সেই কথাগুলো শুনছে। এই বলা আর শোনার যে গল্প সেটা তো চলবেই, তবে এখন গান শোনার পালা। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। এই যে এখন আমি বলছি আর আপনি শুনছেন, আমাদের এই পপকর্নের আড্ডায় এই বলা আর শোনাটা কিন্তু চলতেই থাকে। আর আজ আমাদের পপকর্নে আড্ডার বিষয়টা হলো বলা আর শোনা। এখানে আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে আমরা যখন কোনো কথা শুনি, কে বলছে, কি বলছে, কেন বলছে, কোথায় বলছে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একই কথা আমরা একজনের কাছ থেকে যখন শুনি ভীষণ ভালো লাগে শুনতে, আবার সেই একই কথা যখন অন্যজন বলেন তখন অতটা ভালো হয়তো আমাদের লাগে না। ঠিক তেমনি কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে একই কথা, ভীষণ সাধারণ কথা যেগুলো হয়তো আমরাও জানি, প্রতিদিন আমরা আমাদের বড়দের কাছ থেকে সেগুলো শুনি। যেমন এই সকালে ঘুম থেকে ওঠার কথা, কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবার কথা, কারণ রাতের ঘুমটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিদিন এক্সারসাইজ করা উচিত, কিংবা বই পড়া ভীষণ ভালো। তবু সেই কথাগুলো আমরা প্রতিদিন শুনতে একইভাবে বড়দের কাছ থেকে হয়তো সেভাবে পছন্দ করি না, বা আমরা জানি এটা ভালো কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিই না। কিন্তু সেই কথাটাই যখন কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, কোনো মোটিভেশনাল স্পিকার যখন সেই কথাটা বলেন, তখন কিন্তু আমরা মন দিয়ে সেই কথাটা শুনি এবং আমরা ভাবি যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। এই বলা আর শোনার ক্ষেত্রে কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এই বলা শোনার যে আড্ডা, সে আড্ডা জারি রাখবো, তবে গান শোনার পর। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। আসলে এই যে বলা আর শোনার খেলা, সেটা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে, কারণ কেউ বলছে আর কেউ শুনছে। আর সেই বলা আর শোনাটা কিন্তু অনেকটাই নির্ভর করে কে বলছে, কি বলছে, কোথায় বলছে এবং কেন বলছে, আর তার উপরেই যে শ্রোতা তার শোনার যে ইচ্ছেটা সেটাও কিন্তু তার সঙ্গে জুড়ে রয়েছে। আর সব কিছু মিলিয়েই আমাদের এই বলা শোনার খেলাটা চলতে থাকে। আর আমাদের এই যে পপকর্নের আড্ডাটা, যেখানেও আমাদের এই বলা শোনা সব কিছুই কিন্তু জুড়ে রয়েছে। আর আপনি আর আমি এভাবেই জুড়ে রয়েছি এবং জুড়ে থাকি সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
7: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
8: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম। বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট। বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা .com এ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

এই জায়গা এমন একটা জায়গা যেখানে পৌঁছতে অনেকে মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছে, আবার এই জায়গা এমন একটা জায়গা যেখানে পৌঁছে অনেকে কিন্তু নার্ভাসনেসের চোটে এক মুখের কথা পর্যন্ত হারিয়ে ফেলে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে জায়গাটার কথা আপনাকে বলছি সেটা হলো লাইমলাইট। আগে হ্যাঁ, লাইমলাইট সেন্টার স্টেজ। তো গতকালও আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করেছিলাম এই লাইমলাইটকে নিয়ে এবং এই লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে, তাদের জীবন নিয়ে। আর আজকেও ঠিক সেই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে। লাইমলাইট এমন একটা জায়গা যেখানে আসার জন্য বলতে গেলে প্রত্যেকেই একটু ছটফট ছটফট করেন, কিন্তু তার মধ্যে এরকম মানুষজনও আছেন যারা কিনা এই লাইমলাইটে চলে আসলে একদম আর কি টেনশনের চোটে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই লাইমলাইটকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করতে থাকব, কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মঞ্চ এবং লাইমলাইট দুটো একে অপরের পরিপূরক। সেন্টার স্টেজ বলতে যা বোঝায় একদম স্টেজের মাঝখানে, সেখানেই অতীত যুগে যখন কিনা ইলেকট্রিক আলো আবিষ্কার হয়নি সেই সময় থিয়েটারের ঠিক মাঝখানে একটি লাইট ফেলা হতো মোমবাতির সাহায্যে, আর সেই লাইটকে বলা হতো লাইমলাইট। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে। তো লাইমলাইটের কথা উঠলে আরও একজনের কথা কিন্তু একদম সবার আগে চোখের সামনে চলে আসে। তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত অ্যাক্টর, ডাইরেক্টর, বলতে গেলে সর্বগুণসম্পন্ন একজন ব্যক্তি, চার্লস চ্যাপলিন, যাকে আমরা চিনি চার্লি চ্যাপলিন নামে। তো ওনার জীবনের এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো কি না অবিশ্বাস্য, মানে উনি এত কষ্ট সহ্য করেছেন যেটা আমরা হয়তো ভাবতেও পারবো না, কিন্তু তথাপি কিন্তু তার কাজের মধ্যে, তার ফিল্মের মধ্যে তিনি গোটা পৃথিবীবাসীকে হাসিয়েছেন। এবং তার যে একটি সিনেমা যেটিকে বলা চলে তার আত্মজীবনী, সেই ফিল্মের নামও তিনি দিয়েছিলেন লাইমলাইট। আর লাইমলাইটের প্রসঙ্গ উঠলে এই চার্লি চ্যাপলিনের কথা কি করে বাদ যায় বলুন তো। রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

লাইমলাইটে থাকা ব্যক্তিরা সাধারণত হন অ্যাক্টর। যদি আমি থিয়েটারের দিক থেকেও বলি, তাহলে একদম লাইমলাইট অর্থাৎ সেন্টার স্টেজে যে মানুষজন থাকেন তারা হচ্ছেন অ্যাক্টর, তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু তার পেছনেও কিন্তু এরকম অনেক ব্যক্তি থাকেন যাদের ছাড়া এই থিয়েটার কিংবা এই ফিল্মও যদি আমরা বলি, তাদের ছাড়া যারা বিহাইন্ড ক্যামেরায় থাকেন, তাদের ছাড়াও কিন্তু কোনো মতে কোনো ধরনের নাটক কিংবা ফিল্ম বানানো সম্ভব নয়। কাজেই লাইমলাইটে থাকা ব্যক্তিদের কথা যদি বলতে হয়, তাহলে তার সঙ্গে এই সাপোর্ট স্টাফেদের কথাও বলা বাধ্যতামূলক, কারণ তারাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমরা সেই সমস্ত মানুষজনদের দেখছি যারা কিনা একদম লাইমলাইটে থাকেন। কাজেই লাইমলাইটের প্রসঙ্গ উঠলে লাইমলাইট ধরে থাকা মানুষজনের কথাও কিন্তু অবশ্যই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে হবে। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইটকে নিয়ে এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: And then ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার্ট সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

আরও এক ধরনের আর্ট ফর্ম হচ্ছে সার্কাস। আগে হ্যাঁ, সার্কাস, সেই সার্কাস যেখানে কিনা আমাদের ছোটবেলাটা খুব ভালোভাবে কেটেছে। ইনফ্যাক্ট এখনও অনেক মানুষজন অনেক বাচ্চাদের নিয়ে সার্কাসে যান। তো সেই সার্কাসে যারা সব থেকে বেশি দক্ষ তারা কোন ভূমিকায় থাকেন জানেন? তারা থাকেন জোকারের ভূমিকায়। আগে হ্যাঁ, জোকার, যাদেরকে দেখে আমরা হাসি, যাদের উল্টো পাল্টা কাজকর্ম দেখে আমরা হেসে লুটোপুটি হয়ে গড়াগড়ি দিই। কিন্তু এটাও সত্যি যে এই জোকারেরা কিন্তু সব দিক থেকে ট্রেন্ড হন এবং তারা অনেক নতুন ট্রেনিকে নিজেদের দায়িত্বে ট্রেনিং শেখান। কাজেই বুঝতেই পারছেন যে যাদেরকে আমরা জোকার কিংবা ক্লাউন বলি তারা কিন্তু আসলে একজন অত্যন্ত উঁচু দরের শিল্পী। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে এবং জারি থাকবে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। একটা ছোট্ট ব্রেকের পালা এখন, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

লাইম লাইটের কথা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু লাইম সাউন্ডের কথা কি আমরা খুব একটা জানি আগে? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকমই, মানে লাইম লাইটের সঙ্গে আমি একটু জোর বেঁধে একটু মিল করে লাইম সাউন্ডের কথাটা বললাম। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে, যে কোনো আর্ট ফর্ম, যে কোনো নাটক কিংবা ফিল্ম হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু যতটা আমরা দৃশ্য দেখি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে সেই দৃশ্যের সঙ্গে মেল খাওয়া মিউজিক। সেটা এনভায়রনমেন্ট মিউজিক হোক বা এনভায়রনমেন্ট সাউন্ড হোক কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক কিংবা দর্শক যে নায়ক কিংবা অন্যান্য অভিনেতার কণ্ঠে যে সংলাপগুলো শোনেন সেগুলোই হোক, অর্থাৎ ডাবিংই হোক, যে কোনো ধরনের সাউন্ড কিন্তু একদম অপরিহার্য কোনো ফিল্ম কিংবা কোনো থিয়েটারকে ওপরে তোলার জন্য। কাজেই লাইম লাইটের সঙ্গে কিন্তু লাইম সাউন্ডের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেডানার আড্ডার আসর গতকালের লাইম লাইট থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম লাইম লাইট এবং লাইম লাইটে থাকা মানুষজনেদের নিয়ে, আজকেও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছেডানার@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চিন গান্ধুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কিভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানির ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু, রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই রেডিও বাংলা ডট কমে যখন আজকে বলছি একটু অন্যরকমের আটা হবে, তাহলে অনেক কিছু বলার আছে আপনাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাজে। রেডিও বাংলানি ডট কমে আমি রুমিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন, এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে কি বলেন?

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিটিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% মতো 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘরানার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়ার শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সব গল্প গেল, কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে ডুয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে দুই শতাব্দী, দুই শতাব্দীর পর কি বলছি, একটা ব্রেকের ওপারে।

এই 2 শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকেই বলেন এখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারো নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেডক্যাফের স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকেই কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনও রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য? radiobanglanei.com এ একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে, আর কীরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। এখন

0: পাড়ার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
0: ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী

0: গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হিন তত্ত্ব কে রে।

0: ভীমকারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।
2: লাথি মার ভাঙরে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো বাড়ি।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটি গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে ওর সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি এবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা, কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেয়ে গেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কারণ এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো হলো হলো, হওয়ার পর বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো এই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত। কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময় মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে। মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সবথেকে কম নম্বর পেলো, যাচ্ছে তাই একটা নম্বর পেলো, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাস করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে। যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে। ওদের শো দেখেছিলাম, খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম, এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা, এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে, সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ, প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব, যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে, ভাববো কোথায়, দাঁড়িয়ে যে ভাববো সেই সময়টুকু দরকার তো, হ্যাঁ সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই পথচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে, এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই। এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে, কোথাও আপনার জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন, আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657 1 2 তে, যে এই আড্ডাটা আপনাদের সত্যিই ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরবো এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসেছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির যেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময়

আসতে পারলো না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, gmail@radiobangladesh.com অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

সবাই ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ মন্দবাসার গল্প শোনায় না। ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে। সেই নিয়েই আড্ডা দেব আজ। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। যারা একতরফা ভালোবাসে এবং অপর দিকের মানুষেরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না এবং তাদেরকে রীতিমতন জাজ করেন, তাদের ভালোবাসা নিয়ে যে পাগলামি, যেই উন্মাদনা, সেটাকে বাড়াবাড়ি মনে করেন, সেই সমস্ত মানুষগুলো মন্দবাসার গল্পই নিজেদেরকে মেলে ধরেছেন। সেটা নিয়ে ফিরছি। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বুঝছো, চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি। কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো?

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ, যারা একতরফা ভালোবাসে কিংবা যারা মন থেকে ভালোবেসে যায়, তারা কিন্তু সব সময় নিজেদের ভালোবাসা ফেরত পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করে জিতে যায়। আসলে কি তারা জিতে যায়? তারা কি সত্যি ভালোবাসায় থাকে নাকি মন্দবাসায় থাকে? আপনার কি মনে হয়? চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অনেক মানুষ আছেন, তিনি নিজে যে বাসায় বড় হয়েছেন অর্থাৎ তার যে বাসস্থান সেটা অনেক সময় পরিবর্তন করে সুদূর বিদেশে কিংবা অন্য কোথাও চলে যেতে হয়, বা ছেলে মেয়ের বদলির চাকরি তার সঙ্গে বাবা মাকে যেতে হয়, বা ছেলে মেয়ে বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়। এই যে কষ্টটা, সে কষ্টটা মন্দ বাসায় জমা হতে থাকে। আপনার যদি এমন কোনো মন ভারীর গপ্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আমি শুনব এবং আপনার মন খারাপের গপ্পকে নিজের মধ্যে যাপন করে নেব, তাহলে আপনার কষ্টটা কিছুটা হলেও কমবে। শুনতে থাকুন এনের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন এর উদ্দেশ্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নাম। গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের যারা ভালোবাসেন বলে দাবি করেন তারা কি আদেও আমাদের ভালোবাসেন? অনেক মানুষ আছেন যারা ভালোবাসেন হয়তো, আবার অনেকে আছেন যারা ভালোবাসেন প্রচণ্ডভাবে কিন্তু অতটা প্রকাশ করেন না। তবে বয়স বাড়ার সাথে সাথে এবং সময় যেতে যেতে কোনটা ভালোবাসা কোনটা মন্দবাসা সেটা বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হয়েছে। তাই চিন্তা নেই, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, কারণ আপনি আমার লিসেনার। আপনার মন খারাপের কোনো গপ্প থাকলে আমার সাথে শেয়ার করুন +447503965712 তে। আপাতত সময় এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com। মন যখন নির্দেশ।

সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। বিশিষ্ট শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে সেই জনপ্রিয় গান, আর সেই গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে বললাম তুমি বলবে আমি শুনব, কিন্তু কে বলবে আর কে শুনবে, কে ঠিক করে দেবে, আর যে বলবে সে কেনই বা বলবে, বা বলা যায় যে শুনবে সেই বা কেন শুনবে, সেটা কি আমরা কখনো ভেবেছি? আসলে কেউ যখন কিছু বলে তখন সেটা কেন বলছে, কি বলছে, সেই সব কিছুর ওপরেই হয়তো নির্ভর করে যে শুনছে সে আদৌ শুনবে কিনা। সেই বলা শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। তবে এখন সোনার পালা, পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে, আর সেই জন্যই তো আমরা কথা বলি। আর আমরা যখন কথা বলি, তখন আমরা এটা ভেবেই কথা বলি যে আমাদের কথাটা অন্য কেউ শুনবে, বা অন্যজনও সেইভাবেই কথার উত্তর দেন, কারণ সেই কথাটাও আবার আমরা শুনব। এইভাবেই চলে শোনা আর বলার খেলা। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি এই কথা বলা আর শোনা নিয়ে। আসলে যখন আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দিই, তখন যেটা হয়, তখন সবাই কথা বলতে চায়, তাই আমরা সবাইকেই কথা বলার সুযোগ দিই। সবাই কথা বলছে, আর একজন যখন বলছে, তখন অন্যরা সেই কথা শুনছে। আবার অনেক সময় এমন এক একটা জায়গা থাকে, যেমন আমরা যদি ক্লাসরুমে কোনো টিচারের ক্লাস নিচ্ছি, সেখানে টিচার বলছেন আর ছাত্রছাত্রীরা সেটা শুনছেন। এইরকমই কোথায় আমরা কথা বলছি, কোন বিষয় নিয়ে বলছি, সব কিছুর ওপরেই কিন্তু শোনাটা নির্ভর করে। আবার যখন বড়রা, বিশেষ করে প্যারেন্টসরা যখন তাদের বাচ্চাদের কোনো কথা বলেন, তারা এটা ভেবেই বলেন যে আমার কথাটা আমার বাচ্চারা শুনবে। অনেক সময় বাচ্চাদের উপরেও এটা নির্ভর করে যে তারা তাদের পছন্দ মতো কথাগুলো শোনে অথবা শোনে না। এই যে কথা বলা আর শোনা, এটার একটা মজার খেলা রয়েছে, আর সেই খেলাটা কিন্তু চলতেই থাকে। আমাদের আজকের এই আড্ডাটাও চলতেই থাকবে, তবে এখন গান ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ছোটবেলায় যখন দাদি নানিরা গল্প বলেন, তখন বাচ্চারা মন দিয়ে সেই গল্প শোনে। যত দুষ্টু বাচ্চাই হোক, গল্প বললে কিন্তু তারা এক মনে সেই গল্পগুলো শুনতে বড্ড ভালোবাসে। সেই বলা আর শোনার গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা .com, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বলা বা শোনার কথা বলছি, এখানে একটা কথা বলতেই হয়, যে বলছেন তার বলার ধরনের উপরেও কিন্তু অনেক সময় শোনাটা নির্ভর করে। অনেক সময় একই কথা যখন একজন বলছেন, তখন সেই কথাগুলো শুনতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে মন দিয়ে তার কথাগুলো শুধু শুনি। আবার সেই একই কথা অন্যজন যখন বলছেন, তখন সেই কথাগুলো একদম শুনতে ইচ্ছে করছে না বা সেই কথাগুলো ততটা ভালো লাগছে না। এইভাবেও কিন্তু বলার ওপরেও শোনাটা অনেক সময় নির্ভর করে। সেই জন্য যখন কোনো কথা, সেই কথাটা হয়তো শুনতে ততটা ভালো লাগবে না, অথবা বলা যায় একটু জ্ঞানের কথা, সেই কথাগুলো যদি এমনভাবে প্রেজেন্ট করা যায় যে যে শুনছে তার কাছে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, অনেক বেশি শুনতে ভালো লাগবে, তাহলে হয়তো দেখা যায় সে অনেক বেশি মন দিয়ে সেই কথাগুলো শুনছে। এই বলা আর শোনার যে গল্প সেটা তো চলবেই, তবে এখন গান শোনার পালা। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com এ পপকর্ন অনামিকার সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। এই যে এখন আমি বলছি আর আপনি শুনছেন, আমাদের এই পপকর্নের আড্ডায় এই বলা আর শোনাটা কিন্তু চলতেই থাকে। আর আজ আমাদের পপকর্নে আড্ডার বিষয়টা হলো বলা আর শোনা। এখানে আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে আমরা যখন কোনো কথা শুনি, কে বলছে, কি বলছে, কেন বলছে, কোথায় বলছে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একই কথা আমরা একজনের কাছ থেকে যখন শুনি ভীষণ ভালো লাগে শুনতে, আবার সেই একই কথা যখন অন্যজন বলেন তখন অতটা ভালো হয়তো আমাদের লাগে না। ঠিক তেমনই কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে একই কথা, ভীষণ সাধারণ কথা যেগুলো হয়তো আমরাও জানি, প্রতিদিন আমরা আমাদের বড়দের কাছ থেকে সেগুলো শুনি। যেমন এই সকালে ঘুম থেকে ওঠার কথা, কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাবার কথা, কারণ রাতের ঘুমটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিদিন এক্সারসাইজ করা উচিত, কিংবা বই পড়া ভীষণ ভালো। তবু সেই কথাগুলো আমরা প্রতিদিন শুনতে একইভাবে বড়দের কাছ থেকে হয়তো সেভাবে পছন্দ করি না, বা আমরা জানি এটা ভালো কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিই না। কিন্তু সেই কথাটাই যখন কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, কোনো মোটিভেশনাল স্পিকার যখন সেই কথাটা বলেন, তখন কিন্তু আমরা মন দিয়ে সেই কথাটা শুনি এবং আমরা ভাবি যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। এই বলা আর শোনার ক্ষেত্রে কে বলছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এই বলা শোনার যে আড্ডা, সে আড্ডা জারি রাখব, তবে গান শোনার পর। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বলা আর শোনা নিয়ে। আসলে এই যে বলা আর শোনার খেলা, সেটা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে, কারণ কেউ বলছে আর কেউ শুনছে। আর সেই বলা আর শোনাটা কিন্তু অনেকটাই নির্ভর করে কে বলছে, কি বলছে, কোথায় বলছে এবং কেন বলছে, আর তার উপরেই যে শ্রোতা তার শোনার যে ইচ্ছেটা সেটাও কিন্তু তার সঙ্গে জুড়ে রয়েছে। আর সব কিছু মিলিয়েই আমাদের এই বলা শোনার খেলাটা চলতে থাকে। আর আমাদের এই যে পপকর্নের আড্ডাটা, যেখানেও আমাদের এই বলা শোনা সব কিছুই কিন্তু জুড়ে রয়েছে। আর আপনি আর আমি এভাবেই জুড়ে রয়েছি এবং জুড়ে থাকি সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।